পাহলে সঙ্গ সঙ্গামা ভাতা কোছু এ তাহলে তাহা দাও না ভাইলা কোছু শীতল হন।